আওয়াজ এসিল একবেনু উষা আমরগরঞ্জ। আইজ 3 জুলাই আমি মনাইতাত আন্তরাষ্ট্রীয় প্লাস্টিক মুক্ত দিস। প্লাস্টিকচ্যা বাপরাপাসুন পয়স রাওপ আনি পর্যাবরণাচো সাম্ভাল করপ হাচো ও মুকেল হেত। লোকামদি জাগরুকতা বাড়ন জাতা তিতলো পর্যাবরণাচো সাম্ভাল করপ, প্লাস্টিকচো বাপর করিনাসতানা কাগদ কপড্যাঞ্চা পিশবাঞ্চো বাপর করপ হোচ হাজো উদ্দেশ জাওন আসা। তুমকা খবর আসতলেচ এক প্লাস্টিক ব্যাগ না যাওপাক লাগতা 100 ते 500 বর্ষা আনি হে কারণ খাস ঠারতা পর্যাবরণাচো নাশ যাওপাক। প্লাস্টিকচ্যা অনির্বন্ধ বাপরা খাতির পর্যাবরণ প্রাণী মাত্র সমুদ্র জীব হাঞ্চি খুব হানি জাতা। म्हणून प्लास्टिकच्या अनिर्बंध वापराचेर अंकुश दवरप अत्यंत गरजेचे आसा। कपड्याच्यो कागदाच्यो पिशव्यांचोच वापर करप हेच सगळ्याच्या हिताचे ठरता। सक्ती केल्याशिवाय एक बनू खंयची गजाल साध्य जायना।